বিচর কবে লই মা, বিচর কবে লই মা, ঝংঝঙে বগনে খরে কলম, অবত ছোরা কুদনে বলাম, দিন ভরি খেল মলাই নেই ভুল সাত পরে পছি আমার লাইফ।